0: বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো ওনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। না, আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি। তো ওনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকব, এই কাজগুলো করবেন। আপনার আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতু এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়।
1: আসল ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসকে, সেই কারণেই এই খুনের চেষ্টা। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে।
2: আমারা দু এমপি দোলা সেন আর কল্যাণ ব্যানার্জিকে লেকে উহাঁ পর গিয়া জব যা রে তে 1 ঘন্টা পুলিশ রোক দিয়া। ইসি বীচ মে বিজেপি কে গুন্ডা ইকট্ঠা হো গে আর মমতা ব্যানার্জি কে গাড়ি কে উপর বড়া বড়া পত্থর, ইটা আর কিচড় ফেঁকা গিয়া। আগর গাড়ি কা খিড়কি বন্ধ নেই রহতা, উইন্ডো বন্ধ নেই রহতা, তো মমতা ব্যানার্জি কো আর দূসরে যো থে কল্যাণ ব্যানার্জি ও দোলা সেন ও ঘায়ল হয়ে যেতা।
3: And switching tracks now to the monsoon session of the parliament that's set for a stormy final week. In fact, just a few days to go, with the government preparing to discuss the FCRA bill, while the opposition is planning to raise several contentious issues. The Lok Sabha Business Advisory Committee will be meeting today at 1 o'clock this afternoon. The proposed FCRA bill expected to figure in that crucial meeting. Official details on the government's legislative plan are likely to emerge after that meeting takes place. The India bloc, meanwhile, is set to meet at 10 o'clock this morning in the parliament to chalk out a strategy for the final week of the session. The opposition will also hold a protest, and that's going to be taking place at 10:30 a.m. while the Congress has issued a whip to its MPs ahead of the key parliamentary business.
4: We oppose it as of now, as it stands now, we oppose it because it is strangling the NGOs who are doing good work and also killing the minority institutions who is doing great service. So, and the opposition should be taken into confidence before bringing in anything, and the government do not take any such proactive measures to take opposition into confidence regarding this bill or any other.
5: I mean, if FCRA is to come, this is something which my party will support. In my opinion, FCRA is a bill which came, the some regulation for foreign NGOs which receive foreign funding in India. This has been around since 1976. 2010 was when the UPA government brought an amendment in. And from time to time, every government, based on the prevalent situation in the world, based on the prevalent situation in India, based on the fact that there are many NGOs registered in the country, has to take and has to amend. So I don't think that anyone should politicize this. I don't think this has anything to do with religion. This has nothing to do with politicization.
3: And switching tracks to break news coming in, and this is in regard to the Delhi court that has acquitted Brij Bhushan, and that is the NDTV sources now, you know, who have managed to access the court order details. The court basically says that the allegations against the wrestlers, you know, the wrestlers' allegations were planted, the allegations were false, they were fabricated, and the court has gone ahead and said this was a conspiracy that was politically motivated. And that is what the court has said, and that is